নিয়ন্ত্রণ কক্ষত আতিকুর রহমান, বিবেক শর্মা, বিশ্বদেব স্বর্গিয়ারী আর অমলেশ কলিতা, ট্রান্সমিটারত অজয় আনন্দ আর বিপুল কলিতা, এফএম ট্রান্সমিটারত সিদ্ধেশ্বর বড়ো আর স্টুডিওত মই অনামিকা বরদলৈ বৰুৱা। নিবেদন করা হৈছে বন্দনা।

সন্ধিয়া 7:20 আকৌ শুনোৱা হওক। নিশা 8:02 পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানত জাপানিজ এনকেফেলাইটিছ সদৃশ রোগ আর সজাগতা সম্পর্ক ডক্টর হেমেন দাসর সহ হওয়া সাক্ষাৎকার সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট akashbani.gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।
2: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম, বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
3: কাহিনী পঢ়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.1।

0: প্রিয় শ্রোতা, যোগাসন শিতানত আমার সহিত যোগ প্রশিক্ষক নবনীতা গোস্বামী।
1: আজি জানা হোক ভস্ত্রিকা প্রাণায়ামৰ উপকারিতা আর সাবধানতা সমূহৰ বিষয়ে। ভস্ত্রিকা প্রাণায়াম করলে আমার শারীরিক আর মানসিক দুটা স্তরতে যথেষ্ট লাভ হয়। ই আমার হাওয়ার কার্যক্ষমতা বহাই দিয়ে আর শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার উন্নতি সাধন করে, শরীরের মেটাবলিজম বহাই দিয়ে আর শরীর শুদ্ধি করে, অর্থাৎ শরীরের টক্সিন সমূহ বায়ুর মাধ্যমে বাহির করে দিয়ে। এই প্রাণায়ামে অতিরিক্ত চর্বি আঁতর করে, হজম শক্তি বৃদ্ধি করে, গ্যাস অজীর্ণতা আদি দূর করে, শরীরত শক্তির সঞ্চার ঘটে, মানসিক অবসাদ মনের নাকারাত্মক ভাব আদি আঁতর করব পারে আর ই মনের একাগ্রতা বৃদ্ধি করে। খেরন্দ সংহিতাত ভস্ত্রিকা সম্পর্কে এক শ্লোক আছে, না স রোগ না স ক্লেশ আরোগ্য স দিনে দিনে, অর্থাৎ এই প্রাণায়াম করিলে সকলো রোগ ক্লেশ নাশ করে প্রতিদিনে আমাক আরোগ্য প্রদান করে। যদিও এই প্রাণায়াম মহা উপকারী, তথাপি ইয়ার কিছুমান ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবলগা হয়। বিশেষক হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্নিয়া, গর্ভাবস্থা, মূল ঘূরণি, যিকোনো শ্বাস প্রশ্বাসজনিত রোগ আর যিকোনো অস্ত্রোপচার থাকিলে এই প্রাণায়াম করাটো একেবারে অনুচিত।

0: তালুত খায়, এটা সন্ধিয়া গীত বুলি কয়, তালুত খায়। আর হেনকা তাল ভিনভাবে গায়।
1: আপনি যেতিয়া মঞ্চলে আমন্ত্রণ পায়, তাত আপনি সাধারণত কি গীতের কারণে আপনার অনুরোধ বেশি হয় যে এই ধরনের গীত পরিবেশন করব?
0: কৈছিল যে মই আগতে মই দৰখন দেহ তাল খুব ভাল পাইছিল, এটা মানে মানে বহুতে বুঝি না, তালর বহুত হেৰি আছে, তাল জ্যোতি তালখন মানে বহুত দীঘল তামডালখন, গতিকে সেইটো মই বাদ দি মই এটা নারায়ণ কাহিনী ইমান ভাল পালো আপনার প্রোগ্রামত। মই আগতে এটা রাতেপার স্পেশাল প্রোগ্রাম দিয়ে নয় তাতে মই গাইছো, সেইটো মই সিমান মই জানিছো মই ভাল হওয়া না সিমান যেটু গাইছিল, সেই সময় সেটি ভালো বলে ভাবছিল আর। সেটা মই আপনার প্রোগ্রামত করেছো, মই বহুত নারায়ণ কাহিনী মই গাইছো আর আপনার এই
1: যেবিলাক আমার বাহির মঞ্চের অনুষ্ঠান আমি
0: গাইছো মই, সেইটো মানে বড় ভাল, মই বিরাট ভাল পাওঁ আর গাই তৎক্ষণাৎ সেইটোই আহি যায় গীতটো। তাতে কিন্তু আমার একে সুরত আমার মূল সুরত গাই আর বিভিন্ন সুরত আমার ভাঙনি করে গাই, তারমানে ভেরিয়েশন আছে, ভাল লাগে আর কথাবিলাক হলে ভাল লাগে। আর সেই কথাগুলা আমার আগতে এনেকৈ সৃষ্টি আমি করা নাই, সৃষ্টি আগতে সৃষ্টি করেছিল, তার মানে কিছু কথা আছে আমার সুরবিলাকর যে এই সুরখিনি গাই আছে তাতে এখন করুণ সুরের একটা পরে সেই সুরটা গালে ভাল লাগে, তেনেকুৱাকৈ সেই আটাবোৰবিলাক আৰু ভাবিছোঁ তেওঁলোকে জানে এইবিলাক ধুনীয়াকৈ সজাই থৈছিল, সেইমতে আমাৰ বৰপেটাহঁতে তেনেকুৱা ধৰণে গায়, মানে অতি সুন্দৰ ভাল লাগে আৰু।
1: আপুনি তেনেকৈ একেটা গীতকে তাৰমানে বিভিন্ন ধৰণে বিভিন্ন প্ৰকাৰে আপুনি গাইছেও,
0: ট্ৰেইনিঙো দিছোঁ এনেকুৱা ধৰণে, আমাৰ গুৰু শিষ্য পৰম্পৰাত সংগীত নাট্য একাডেমীৰ আমাৰ গুৱাহাটী শাখা সত্ৰীয়া কাৰণে ট্ৰেইনিং দিছোঁ, মই অসম চৰকাৰৰ পৰা ট্ৰেইনিং দিছোঁ, বহুত আগতে চাকৰি নকৰোঁতে ট্ৰেইনিং দিছোঁ, বিজনেছ দিছোঁ, গৌৰীপুৰত দিছোঁ,
1: আগতে অতিথি শিল্পী হিচাপে আপুনি দিছিলে, তাৰপিছত আপুনি আমি আপোনাৰ বৃত্তিগত জীৱনটোলৈ পিছত আহিম, তাৰ আগতে আপোনাক সুধিব খুজিছোঁ যে আপুনি

0: জ্যোতির্ময় কাকতি আর গুণদা কৌরর দ্বৈত কণ্ঠর গীতটি শুনিলে। গীতর কথা আছিল কেশব মহন্তর, প্রযোজনা আছিল মুকুল বরুয়ার।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথা তো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হের নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনক শিবপ্রসাদ বৰুৱাৰ ৰচনাৰে অনিমা ভট্টাচার্যৰ কণ্ঠৰ গীত, প্ৰযোজনা জ্যোতিপ্ৰকাশ দাসৰ।

0: সম্পূর্ণভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মানাহ রাষ্ট্রীয় উদ্যানের বাঁহবাড়ী রেঞ্জের দ্বিতীয় প্রবেশদ্বার আয়োজিত এক আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে হাতীসমূহক পেরেড সালামীরে অবসরের অভিবাদন জানা হয়। আনহাতে এই আকর্ষণীয় অনুষ্ঠানের প্রতিটি হাতীকে সাহিমানের ফুলাম গামোচারে সম্বর্ধনা জানা হয়। মানাহ রাষ্ট্রীয় উদ্যানত সেইদিনা প্রথমবারের অনুষ্ঠিত এই হাতির কর্মজীবনের পর অব্যাহতি আর কর্মত আনুষ্ঠানিকভাবে নিয়োজিত কার্য সকল একমুখে শলাগিছে। অনুষ্ঠানত প্রধান মুখ্য বন সংরক্ষক বিষয়া বিনয় গুপ্ত, মানাহ রাষ্ট্রীয় উদ্যানের ক্ষেত্র সঞ্চালক ডক্টর শ্রী রমেশকে আদি করে কেবাগী উচ্চ বিষয়ে অংশগ্রহণ করে। আনহাতে তৃণভোজী প্রাণী সময়ের খাদ্যর অভাব দূর করার লক্ষ্য আগত রাখি মানাহ রাষ্ট্রীয় উদ্যানত ঘাহনি সৃষ্টি করার উদ্দেশ্যে মানাহ রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষে রাষ্ট্রীয় উদ্যানের বাঁহবাড়ী রেঞ্জত যা 7 জুনত আনুষ্ঠানিকভাবে এখন ঘাহনি নার্সারি মুক্তি করে। প্রধান মুখ্য বন সংরক্ষক বিনয় গুপ্তই মানাহ রাষ্ট্রীয় উদ্যানের ক্ষেত্র সঞ্চালক ডক্টর শ্রী রমেশের উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে মুক্তি করা এই ঘাহনি নার্সারির জড়িয়ে রাষ্ট্রীয় উদ্যানত ঘাহনির সৃষ্টিরে তৃণভোজী প্রাণী সমূহের খাদ্য যোগান ধরার এক লক্ষ্য স্থির করা হয়েছে। উল্লেখ্য যে মানাহ রাষ্ট্রীয় উদ্যানত ঘাহনির অঞ্চলত অপতৃণ আবরি ধরে ঘাহনি অঞ্চল কমাই আনিছে। সেয়ে ঘাহনি ব্যবস্থাপনার অপতৃণ আঁতরাই ঘাহর গুটি রোপণ করে বিস্তৃত এলাকার এক ঘাহনি অঞ্চল সৃষ্টি করার মানসে এই ঘাহনি নার্সারি মুক্তি করা হয়।
1: বাক্সা জিলার নিকিতা বসুমতারী নামৰ তৃতীয় শ্রেণীর ছাত্রী এগারী নিজের অধ্যয়নরত বিদ্যালয়ত ফেন নথকার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ফেন বিচারি ককায়েকর জড়িয়ে সামাজিক মাধ্যমত এটি ভিডিও আপলোড করার 24 ঘণ্টার ভিতরতে মুখ্যমন্ত্রীর তৎপরতাত বিদ্যালয়ত ফেন যোগান পায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল আপ্লুত হয়ে পড়ে। এই বিষয়ে অধিক জানাইছে আমার সংবাদদাতায়।
0: আজি আমি কবলে ওলাইছো এগারী তৃতীয় শ্রেণীর ছাত্রীর সাহসিকতার কথা। ছাত্রীগার নাম নিকিতা বসুমতারী। যা 3 জুনত সামাজিক মাধ্যমের প্রচন্ড গরমের কথা উল্লেখ করে ফেনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক করা একটা অনুরোধত মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানত 24 ঘণ্টার ভিতরতে বিদ্যালয়ের 3খনক ফেন লাভ করবলে সক্ষম হয়। বাক্সা জেলার শালবাণী মহকুমার অন্তর্গত গোবর্ধনস্থিত বডোল্যান্ড একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী নিকিতার মুখ্যমন্ত্রীর তৎপরতাত বিদ্যালয় আহিল ফেন। প্রচন্ড গরমের ফলত বিদ্যালয়ত ছাত্র ছাত্রী সকলে সম্মুখীন হওয়া সমস্যার কথা জানাই ছাত্রী নিকিতায় সামাজিক মাধ্যমত এক ভিডিও প্রেরণ করেছিল। এই ভিডিওটি নিকিতার ককায়েকে সামাজিক মাধ্যমত আপলোড করেছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার 24 ঘণ্টা পার নহতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে বাক্সা জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক জেহেরুল ইসলামের জড়িয়ে বডোল্যান্ড একাডেমিলে 3খনক ফেন প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর এই উপহার লাভ করে ছাত্রী নিকিতা অত্যন্ত আনন্দিত। এই দ্রুত পদক্ষেপের নিকিতায় মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জানাইছে।
1: আজির জিলার রেহরূপর বিদায় লওয়ার সময় হল। আপনার পুনের পাম কাইলৈ এই একে সময়তে। তেতিয়ালৈ বিদায় লৈছো, নমস্কার।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিয়েটার ড্রেক থাকে থানাবাং নীলি বন্তি টিমুপি কেবাংজি পাইপাই আছে ক্লো আপ্রাংসি আরুই পেন অরুণোদয় এবার সাই আলি গেলং দুনাতুম ফুটহত আপর পেন লংপন থুপুপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাচাটাকলো চিফ মিনিষ্টার ফেসবুক লাইভ আর জপেন পাতুমিলা সোয়ালাম থে পাচাটাক পনসি সিনি ডালি হে হুইতা আদর কেজুম পেন পাইপাই আছে ক্লো পেনসি রাত আতুম লংপন থুপুপুসি পাচি নিল লাসো পুঠা কেবাংজি জাখং আছে ক্লো কাপেকলাং পঞ্জি কে চকলিম বাজেট আলংকে দো আন আলামতা পার্নু পনপুপুসি চিফ মিনিষ্টার নিংজে লাপেনকে নিজুত ময়না নিজুত বাবু জীবন প্রেরণা হাই হুই রাত আফান কেলাং কালানা আবার সাইটা পাই পাই আছে ক্লু পেন্সি পুথত আপর পেন পি পন পুপুসি চিফ মিনিষ্টার পুথত বাঁচি নিল ডক্টর শর্মা পেন গুয়াহাটি রিং রোড কাজিরঙ্গা এলিভেটেড করিডর আলোক শিকা সুরি কুরুর ক্রেনার ক্যাপ আতঙ্কা কাখরস পেন কে কিমপঞ্জি নুমলিগড় লাপেন গহপুর আংবং লংলি আর লুকাচিলেং আটোয়ার আসাই প্রাব জিন পেন পাংচেংপন পুবুটা আলাংলি পাচি নিল লাপেন ডিব্রুগড় আফান স্টেট আলং আদুন্থুয়া রং সুপি মাতে ক্যাপিটেল কাপেমানপন আফান মাংপন সি সিকা কুরুর ফারুক ফ আতঙ্কা কাংথুর পঞ্জি আতিলুপ আলং আফান চেদন্দন দাংলোপুটা আলাংলি শর্মা পাচি নিল ইন্ডিপেন্ডেন্ট আফারমান কাছে সংপন আনক বেপু মাতে ফারুক রেসির কেবরা প্লি কেবরা হিনি আনিংকান ভারত কাছি ও আজাই মেঘ আলং আফ্রান কাছি পিদুন শহীদ কুশল কুয়র আফান কাছি কিমু আর্নিয়া পথাক পিনি স্টেট কাপ্রে কাপ্রে আংকাং আলং আমান আপেং পি পনলো ভারত কাছি ও আজাই মেঘ আপর আহুদ গোলাঘাট আহা বারসরু পথার আলং রেল কাছিং কয় আলাম পেন কাছি জুকে দু পুয়া দাই পেন আলাংলি কুঁয়র আফান ব্রিটিশ রাইকমাসং আতুম নেপ ইংনাং পঞ্চি প্রাণ কে এন আহুকুম পিলু ফারুকরে সির কেবরা প্লি কেবরা কেথম আনিংকান পিনিয়ার নিশি কুশল কুঁয়র আফান যোরহাট কাল সেন্ট্রেল হেমকাং সাম আলং ককঠাত পিপনলো পিনি আলাংলি কুঁয়র আরং কাছি ওয় আনি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা নক বেপু আফান আমান আপেং পিপনসি চিকিমু পনলো স্টেট পেন ফাইপলি আজুতাং জুবাদলা পেন বিপান বিজনা হরমু জি আই টেক মাতে পীরঠে আডাং আলং আমান কেদু নাই আংহয় আলং লংডুনলো ননহেজং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি পেন বিহু আহুত কেবুৎ পনাপংসি চেক পেন কাসেলাম

লাগে আকাশবাণী গুয়াহী মহাবাহু কার্বি ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদো কাবিয়া ফান্তা কার্ডং বাজির সি কার্বি ডেং পথ ডাং বন্ধুল কার্বি ডেং গেবাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা ইং করাসির গ্যাপ লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনল বিকে ওসিক নি ফাই ক্রেপ ফ উর্মি আর্নি আদন্তু আং ডেং দাম দিয়া ফ্রাং পিনি আসার লামথে আর জু ইক সেনা পিনি আসার লামথে রূফাসি মামরু তে নেজাংসি থিথু বাং আফান কাচিং ক্রেন তা এমেথাং ফরং পাফানসি কেপুদাম লামথে কেমান এসন কাহিনু আকাম্পেনসি কেমান আলামথে হাকু আহুত ইনু দামুনি রাহেম বাবলাংনু রিমনু লাসু বাবলাংনু লে দন আংবং কালিতে জেফলক আমুনি রাফান পিচু পাঠি লত লতে বাপ কেরি মাহেম প্লাং ও পুসি মুনিত আতুম কাচাথানু লাসুয়ালাম মাথা দামসি আর্নিসি আলুসুয়া বাং আচিক্লি পোয়া পক আফান হর আলং বাপ পিজি পুসি চেসিকল আচিক্লি আবাং আপ্রাং পেন্টা আংজির বিয়াহেম বাপ লাংনু দুপু আর্জুলং আপৎসি চেরি নাংকল আচিক্লি আবাং হরজুন জি আপ্রাং আংজির পি আসোপো আবাং তা কিজুই দাম্পেন হেম চেবাংল লাপেন মেন মেন আং আফান থেকলকসি আনিংারং পিকল লাপেন নিতা নিঅংলং হরজুনজি পুসি নিংজেল আনকে আং আবাং তা আংজির পি আবাং হেম আলু কিলু দামাফি মেথাং আহার লু আহর পিদেতল ইহুদ্দ ফি কে উসু আবাং সি থিথু নাংকল লাসি আলুসু আবাং আসুপু থিলত পেন কাছিরু কাচার নাপ আহুসি লবাংসু আলাম থে পাফু দামলো লাসি আলাম থে দুখক বাং আফান পাফু

0: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কাৰ্বি ইংডেং কিবা মিডিয়াম ৱেপেন মিটাৰ ফাৰু প্লিৰা ক্ৰিজ ৰাটা বৰা ফক কিল হাৰ্চ পেন ফাৰু টক্স লাইন কৰা চিৰ কেবলা পেন মেগা হাৰ্চ পেন লে ফাৰু ইচিৰা ইচিৰা টবৰা ট্ৰক হেনল আদুন্ধু লুন বানাং ডিং আলং পেন লুনজিৰ আৰ্যজিয়া প্ৰাং চিহু চিফুট আলামজিৰ আলং পেন ডক্টৰ অৰিৱেল ক্ৰামচা লাপেন জোৱানী চং ফাৰাং বং চিহু চিফুট আলামজিৰ আৰ্যেক চেনাং চিহু চিফুট আথেপি কে ইৰেং আলং কাচলং আকিছু লাপেন চি কাচেলাং নাংজি আবিদি বাংচাওপু তাক চিহু চিফুট আলামজিৰ আৰ্যেক চেনাং
1: লাকে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পিনি লাদাখ স্টুডিও লং এ রেং আফান আসনসন কি উন মাতে কে লং আকিছু লাবাং সো কিছু কে লং পেন কাছিংরাই লাপেন কাছি পামে আবিদি লাবাং সো আলামাথি পি পুথাক লামথে চিহু চিপুত পঞ্জি আফানসি লাদাখ কাপড়ি লাবাং সো আলামাথি পি পুথাক চিহু চিপুত পঞ্জি আফান নীলিতুম হেলু উইং পেন ডক্টর অরিবেল ক্রামসা ফান নীলিতুম ফাইগল লাপেন নীলিতুম কাছু ফা তেংপেন আলাংলি ওয়াংসি নন নীলিতুমা স্টুডিও লংসি আলাংলি নাইনি তাংল ডক্টর আকেহায়া ফ্রাংসি কে নীলিতুম অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি কার্বি আং ডেং হেন পেন নাংলি ফান কার্ডম না পাজেরিকল
2: কার্ডম
1: ডক্টর আকেহায় এ রেং আফান কি উন আকেসু পুলো তাংতে

0: সেটা বৌমাছি দই ঠিং এনে কাম ক্লেম নাম দেট পেন আমার তা বাং আমার বৌমাছি মেঘাং ফিট
1: চিংলে চিন্তি থে
0: বলে ফুলো ফিট বলো তে লাবাংকে কেলং বাং এন জহিকে সেটা লাবাং সো কেলং বাংকে মহেদ এসন নম্বর ইসি লং কে দো কেসু সন তক তক সে পিনে দালমিটাই চেস্ট কলাং পো পিনে চিপ্রু পিনে রেঙ্গাং থাক হলো হই বংসি দুরুম কো তা ভাইরাল পু বাংকে কালি দে টাইম মানে সেটা ভাইরাল কালি পুসেটা লা ভাইরাল টম বাংকে কি লং লো পুলো দং তে তবং সোকে সোকে আপিরি বাংকে লার বই নাই লবে লবং সো আ চয় বাংকে ফ্লক দে লো পুলো দং তে পিনা দে টল লাং পেন জা পেন পুতা মেসি
1: চকলেট ক্লার টু সি
0: ক্লার টু সি
1: বি কো নাম পোলা হাই পে ক্রেং
0: নাম লবেন সি বি কো সি মো পি বাংকে চি টু মে প গো নম্বরে থম লাং পোলো নাই হল তুমি পুতে মে ফাঙ্গাল স্কিন ডিজিজ ফাঙ্গাল স্কিন ডিজিজ বগে লাগে মেক পেন কে থে গছে অং লন
1: পুতা মেলো তং তে ফাঙ্গাল পোলো তং তে ইলি তুম কারবি পেন কে পুই দাম জিয়া বাংকে লাগে এ মেক পেন কে থেক লং লে আপি পেন কে মান লবাং সো রেং কে সো তাতে লাফান পোলো তং তে কুপি পি ফাসি পুদম ল ডক্টর কে হে লা
0: না তুম বাংকে ক্যান্ডিডা পুদো পেনান কে লাড়ো সো তুমসি কে লং কেও লাপেন অ্যাথলিক ফুড লাটাডো লাপেন রিং বম পুটাডো রিং বম মানে চিপ্রু ল লাপেন অ্যাথলিক ফুড মানে
1: অ্যাথলিক পুলো তাতে লাগে
0: কাপা থু তুম কাপা থু তুম কে কে সি কে অপচি থন ওয়ার পো কে অপচি থন ওয়ার লো পুলো তাতে হলা চি কাচিং রয় হুদ হুদ আপেন চি পে কা কে দে তা হাইলো মানে জানো মানে আমাসি হলা ফাঙ্গেল মানে লাকাং থাকা পি বাংকে
1: হলা দা দাসি উনাম
0: ওই উনাম পো
1: আন কে হলা দাতা আকা প্রেগা কিসু নাং মান
0: নাং মান পো
1: চিপ্রু বাংকে ইলি তুম তা লং উপসি আনু তিন রং সর সে তামে তাতে লাপুসন লং লু পুলো তাতে কাছে পে মেজিয়া বিধি বাঙে কপিল কপিল গে ক্লেম নাম পোলাগে
0: জাসমেট পেট বাংকে ইলি টুম বাংকে কিন্তু ওয়ান ইলি কাচিং থাং পিয়ারি যাতে কমানে বাইয়ং সি লং লক লু পুলো তাতে হলো বাং সব পিয়ারি কে আকা প্রেক বাংকে পাউডন লং লেন দেন লাঠে লাসো পিয়ারি মানে কে চুকে জুন জাত পুতামে লবং সুকা কচি উন পো হরমু বাংকে ফাঙ্গাল আতুম স্কিন ডিসিজ লং মঙ্গে দুবেগ ল
1: দুবেগ ল লবাকে
0: দসে লাস বং সো বাংকে কাপ্রে কাপ্রে তুমহান মঙ্গে পিপু পন পি
1: পুদাম এলো পুলো দাং তে হালা কাচু লং বেগ আবাং ফু বাং পি আপেরিয়া বাংকে হালা কি মেসেন তুম আপেরি লং সিতামে পাচিং বুইন দে দে তাই
0: পাচিং বুইন দে দে
1: লা পুলো দাং তে কাচি উন জিয়া বাংকে পান ওয়েল হে
0: লা পা আন পেন জং সি ল হই ঠিক এট ক্লেম এট আনতা জং সি মেমে পুলো দাং তে লা পেন বাংকে ডক্টর মতে সিগলা লা তুম হান বাং পেক্লাং বেক নাং পো
1: চিপ্রু আলাম সি লিতুম চে থানা পোসে লা সলাম থে বাং নি লি না লি ফানা কার জুই কাং তুম বাংকে নাং লিকে হা রং রূপ তেকিলাং সাই হেম লং সি কাম ক্লেম ল পোসে চিপ্রু লং ল পুলো দাং তে কপিনে ব্যাটারি আলাং হিবক কি পো হিবক ল পসন দা ক্লেম কপিনে অবক ল পসন দা ক্লেম হাল পুসন আকে ক্লেম কপু আন আকে মে আকা হিনো নাং লিহিন বেন থানা দা
0: লিতুম আরাত মানে লিতুম মুনি লিতুম বাং লিতুম বাং কাচিনি নে মানে জাসমেত পেট পেন কে কাফিরে কাথিরি কাথিরা লা বাং লিতুম লং দলে মুনি না কায়ং বং কে কে পি উন জি কে ক্লেম কি উন ইন জাজি প্লন তে লি ফেরে দে থেরা গ্রে দে আন লো পেন তে লাসি ইতুম কাম নাং জাত উন প সন্ধ ট্যাক্সি নল বং সো চিপ্রু লিতুম মুনি তুম বং কে কাথিরাক বাং কে দু ক পছি ব্যাটারি অফ বক দা দো লপেন কো মানে বাং কে লাসো থ্যাংক পি আই আর বো চে জং সি হি লো প্রো দাং তে মেন দে লসন বাং হা রং তম কাচে থান দেতে হা
1: কে ক্লেম বং
0: ঐ নন পেন নিং কান থং কে বা ফ্রাং কে ক্লেম বং পছি নন হালো সো পছি লি চে বা হালো বাং সো পির থে পেন নন পির থে বাং কে
1: কাচে প্রেক সি দু লো
0: হালো বাং সো কে ইং থি রে নন বাং কে ইং থি রে দে নাসি নন পোর বাং কে লি তুম বাং কে কাথিরাক বাং লি লো ইলি তুমি যাও সাচি পুরু যাও সে জানাম জেনু কে দুল পুলন তে বাংসি পেকলাং নাং পো
1: হসপিটাল লন দাম সে ডক্টর হচ্ছে পেকলাং নাম ফেক নাং
0: পুলা ফেক নাং পো ইলি আপে রি কে চো কে জোন চিংলু চিং ঠিক কা দুক অবে ক্লেম এট পেন যাও সে নাং মে মে পুলো দাং তে ডক্টর ফান বা পেকলাং ফেক নাং পো ইলি তো হালা বিকপ লন তে মোলা সোপত বা নাং বাত ও ফি পুলো দাং তে কি মেটা সংপি
1: কাপি মে যে ফান তা
0: তোরা দু লাপে লাইক টক বাং তুমতা লাতুংকে নিগে পনেলো না তুমি মানে ক্রনিক স্কিন ডিজিজ লাগে ইনকিউরেবল মানে সেটা লাবাং সো তোমা ফান মানকে কে দো কে থাক কে চো কে জুন লহই পেনসি আপনি কাপ্রেক আন্দোবাই পেনসি পু এ সি দিম পে দোবে মানে পে বার পন পে লাফানানসি বিপন উঞ্চত সেটা কাপে মেদাজি পু বাংকে লাগে
1: উন এ
0: উন এ যেনবা চিপ্রু পুন না পেন সি লাং নাম রুনে হালা ইলি তুম লংকে দু ওরে আনকে কালি সেটা ইল পোষণ না দু কিন্তু হলো হই হরমু বাংকে লাপুসি বিবন কক সেটা
1: কাপে মে দে জে বাংকে
0: সুংক্রু ইলি তুম লাগনা

0: nang nang liphan cardom nang pajir thiklo doctora kahai
1: nang lidom han churu pense cardom pigla
0: cardom
2: lapanapon nang lidom iring along kacholong asonson akisu aputhak jihu jiput alamjir doctor odivel kram sapen arjlong tanglo laki akaswani guwahati mahabahu কার্বিং ডেং কেবা মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রেই সিরা তবরা ফো কিলো হার্স পেন ভারু ট্রক সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা তবরা ট্রক আনলো

সন্ধিয়া 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত অরুণিমা দেবীয়ে যুগুতা ইংরাজি ভাষা শিক্ষার পাঠ, 6:10 কৃষিজগত অনুষ্ঠানত কৃষি আর বন্যপ্রাণী সংঘাতের সহবস্থান এই বিষয়ে এটি আলোচনা। আলোচনাটিত ভাগ লব প্রিয়ঙ্কা হাতিমতা আর সুরশ্রী পাটোয়ারিয়ে। অনুষ্ঠানটি আত ধরব মানকজ্যোতি বরায়, প্রযোজনা উৎপল বরার। 6:40 ক্রীড়া বার্তা, 7:00 নিয়োগ বাতরি।

প্রিয়খণ্ড সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যৰ। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

0: কিউআর কোড স্ক্যান করক, 5000 টাকা ক্যাশব্যাক পাওক। বাহ, আর কি লাগে?
1: ফসিলে ইউপিআই পিন কেবল পয়সা পাঠাবলে দিব লাগে।
2: আরবিআই এ কয়,
1: জানি রক, সতর্ক হয়ে রক।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক ক্ৰীড়া বাৰ্তা।

0: มาได
1: ้พอได้ดอด
0: มือหัตถ์ดอด
1: รอถูกกี่ปัวนาย
0: เอ็มบาร์ตอลลอยมือหัตคอนดิสูไอ้พาลก็ดูดีไอ้ถูกกี่ไปส่วนเนี
1: ่ยไปสุร
0: อไอ้ไอ้อะไรอุปโลดิอ
1: าไปสุรอরক্ষা কিভাবে কেটোর উপর উঠিল
0: মাদাই কুকুরের খাদ্যখিনি দে আক
1: দিছো র খা খা খা ভালকৈ পেট ভরাই খা গল গল
2: গল
1: কুকুর কেটা গল
0: কলৈ গল
1: টোপনি গল সা সেয়া লপালপে ভাতগাল টেটুগুড়িলৈকে গিলি একেবাৰে ঠেল টুঙা দিলে এতিয়া আৰু পোৱালৈকে চিন্তা নাই ভদাই বল ইয়াৰ পৰা নামিব লাগে বল
0: আগতে মই জাপ মাৰো তাৰপিছত তই জাপ মাৰিবি
1: মাৰ
0: আইঅ মই নামিলো নদাই মাৰ জাপ
1: শুনিলি ভদাই সেয়া পুলিচ ৰিজাৰ্ভৰ চন্তৰীয়ে ঘণ্টাত একোপ মাৰিলে
0: এটা বাজিছে